স্পেশাল কি আছে দেখি মুভি নিয়ে বলছি। হাই গাইস, রবি হি ড্রাইভার মানে ডকুমেন্ট।

0: সর্বদেশে আমি জরুরি আইটিআর তারা নিয়ম করা যাবে নিগেল কেটি কন্ডে দিতে যে সেই বলে দিবে আরতে মডিগিরি করে পাওয়া যাবে
1: নন ফিল্টার কিন্তু হিপহপ কারিরা মার্জিন পাঞ্জি প্রাইজ করবে হিপহপ কারিরা ইসিজিন মার্জিন বাড়ি হবে ডোম ডোম পাওয়া যাবে
0: পরিবার দে বেশি দেবে দেবা
1: দূরম দেখো দূরম কিন্তু না গান বারবার ইহ পাওয়া যাবে।

0: তাদের দেরিতে তারা কিন্তু সাকসেস পাওয়া যাচ্ছে।
1: মিস্টার লোপেজ কিন্তু কৃপাতাঙ্গা কিন্তু অনুরোধ করেছেন মেসি নিজেই তার জীবনে সাকসেসটা করে পাওয়া যাবে। আবেহেরা পাঠিয়েছেন শুধু বেহরা আগে
0: আবেগেরা কি দেখুন মানে বন্ধুরা
1: সুযোগ পাওয়া যাবে।